0: আমার বাচ্চা কিছু না উইতে পার থাকবে
1: মেরি প্রিয়তমা মেরি প্রতীক্ষা হবে।